0: pollution refers to the presence of harmful substances in the atmosphere, often in concentrations that can cause adverse effects on humans, animals, plants, and even structures. It is a silent killer and a pervasive environmental challenge that impacts everyone.
1: Nagaland Pollution Control Board to man regulatory body ase and man state government give advisable body da ase man be national air monitoring program ko central program ase bahar la hawa kina ase check kore man so itu under the program all over the country man itu air monitor kore so even Nagaland dibi man itu last kimbra to 38 stations ase Nagaland deita Koimar Dimapur last station do around 15 years is na man monitor kore ase holi bi alag station alag districts kan do we started just last year itu on locations kan do permanent locations ase তো পার্মানেন্ট লোকেশন কাল মানে টেকনিক্যাল ফিল্ড স্টাফ কাম মনিটর করব এই বিষয়ে তান ডাটা ল্যাবতে আনব অ্যান্ড আর সাইন্টিফিক অ্যাসিস্টেন্স কাম বাই তো কম্পাইল করব অ্যান্ড পুট আপ সো অ্যাকর্ডিং উই সি দ্য ডাটা এইটু লগা অ্যাকর্ডিং টু দ্য লোকেশন ইনা করে উই পুট আপ টু দ্য সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এই ধান দিয়ে ম্যান 38 লোকেশন থাকে তো কুম্বা তো ম্যান রেসিডেন্সিয়াল এরিয়াতে রাখে কুম্বা তো কমার্শিয়াল এরিয়াতে রাখে এক্সাম্পল কোহিমা তো তো ম্যান ইচ্ছা পাঁচটা স্টেশন নিচিনা আছে আর ডিমাপুর ম্যান ইচ্ছা সেভেন স্টেশন নিচিনা আছে Just last year, Tinta rural stations we start going as a man. Air monitor, where the man Bahala monitor, where how I can see when man la routine do Tuesday, Thursday, or Saturday, July. And man into Chola the question this is something sub 38 station be Tuesday, Chola, sub Tuesday, Cholavo, or Thursday, or Thursday, naturally. Our man Chola 24 hours Chola. So 24 hours Cholavo, Chola, visit the man left and you will man analysis or calculation and Kunita Tata Lamanit. Kohima Dimopola, air the man monitor Queen more than 10 years of production. তো মানে কেতিয়া মনিটর করে মানে এই সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড পাঁচ স্টান্ডার্ড ডিগ আছে অল ওভার ইন্ডিয়া তো এই স্টান্ডার্ডটা চাই কিনে বেড়ে এই ইয়ার কোয়ালিটি ভাল না বিয়া আছে মানে এই চাই সো ডিপেন্ডিং অপন দ্য এরিয়া এক্সাম্পল কুমা জায়গা তো রেসিডেন্সিয়াল এরিয়া থাকলে বি তালা হওয়া তো বিয়া থাকে কুমা তো কমার্শিয়াল হলে বি ইমান বিয়া বি না থাকে তো মানে এই কম্পাইল করে নিয়ে এই ইনফরমেশন কি পায় মানে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডকে মান্থলি বেসিসে পাতায় সো এই পাতাই থাকে না তাহান এই মানে দাতা আমি চেক করে তাতা চেক করে নিয়ে থাকি কিনে তাহান পিছিয়ে নাগাল্যান্ডে এই কোহিমা আর ডিমাপুর টু নন অ্যাটেইনমেন্ট সিটি কইনে তাহান কইছে মাগে তো নন অ্যাটেইনমেন্ট সিটি মতলব এয়ার কোয়ালিটি তো বিয়া আছে অল ওভার ইন্ডিয়াতে 130 সিটিসতে কোহিমা ডিমাপুর বি আইয়ে
0: দি ইম্প্যাক্ট অফ এয়ার পলিউশন ইজ আ কমপ্লেক্স ওয়েব অফ ইন্টারকানেক্টেড প্রবলেমস দ্যাট থ্রেটন আওয়ার হেলথ এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোনমি রেকগনাইজিং ইটস ওয়াইডস্প্রেড কনসিকোয়েন্সেস ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ড implementing effective solutions for cleaner air and a healthier planet.
1: আপনি আমি সব জানি থাকব রিপোর্ট ওলা হিসাব তো সবসে বিয়া হাওয়া সিটিস খান তো ইন্ডিয়াতে বেশি আছে তো এই পর সেন্ট্রাল গভর্নমেন্ট বা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ পর ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম কোন একটা স্টার্ট করেছে সো টু স্টার্ট করে তো আন্ডার দ্যাট প্রোগ্রাম ভেরিয়াস ডিপার্টমেন্ট ওয়ার্ক টুগেদার হাওয়া বাল কুড়লে লা কাম করে তো নাগাল্যান্ড পলিউশন কন্ট্রোল বোর্ড বি ম্যান স্টেট লাদ নর্থ ডিপার্টমেন্ট আছে অ্যান্ড ম্যান এই মিলি কিনে ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনতে কাম করে পুলিশ লতে কাম করে এক্সাম্পল লাইক ডিমাপুর মিউনিসিপাল কাউন্সিল কোহিমা মিউনিসিপাল কাউন্সিল ইস্ট ডিমাপুর টাউন কাউন্সিল চুমুকি ডিমা টাউন কাউন্সিল আর পি ডাব্লিউ ডি আর এন বি আর আর্বান ডিপার্টমেন্ট আর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অ্যান্ড সিএম অফিস হেলথ ডিপার্টমেন্ট ইনক্লুডিং ফরেস্ট ডিপার্টমেন্ট অলসো সব লোতে মিলি কিনে ম্যান হওয়া তো নিজের নিজের ডিপার্টমেন্ট কি রেসপন্সিবল আছে এই লাগ করে কিনে ম্যান ডিমাপুর আর কইমাল হওয়া তো বাল করলে করেছে ডিমাপুরে ভার্টিকাল গার্ডেনস খান কি আছে এই ভার্টিকাল গার্ডেন মতলব ইন দ্য এক্সাম্পল চিয়ার শট এরিয়াতে ফ্লাওয়ার পটস খান লাগাই দেখি থাকব আর ম্যান এই লাপরে রাস্তা বি কুমার স্ট্রেচেস খান বানাইছে বহুত ইন কইমার ডিমাপুরে হলিবি আর এই লাপরে ম্যান অ্যাওয়ারনেস প্রোগ্রামস খান বেশি করে নাগাল্যান্ড পলিউশন কন্ট্রোল বোর্ড ম্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম দেহে আছে সো আপনি ডিমাপুর দেখেছি বলে তো নাগার্জুন জাংশন ওসর দিবি ম্যান হোর্ডিংস খান বেশি লাগাই না আছে আর কোহিমা দে হলিবি বক্স কাটিং এরিয়াতে আপনি বেড়াইছি বলে তো হোর্ডিংস খান বেশি লাগাই না আছে সো ম্যান তো অ্যাওয়ারনেস উই ফোকাস বিকজ মানুষ কি এই অ্যাওয়ার করবো লাগে ম্যান এই বেশি ফোকাস করে মিউনিসিপাল কাউন্সিলস খান তো কি করে তাহান তো রাস্তা সাফা করালা আন্ডার দ্যাট এই ফান্ড দিয়ে থাকবি সো আপনি চুমুকি ডিমা টাউন কাউন্সিল তো ওয়াটার ট্যাঙ্কার কিনে থাকে তো আন্ডার দ্যাট এন কে ফান্ড আছে ডিমাপুর দিবি এই ট্রেক্টর মাউন্টেড সুইপার্স খান কিনিছে ইভেন ইস্ট ডিমাপুর লা দিবি এই কিনিছে সো অল দিস থিংস এই খান ভেরিয়াস অ্যাক্টিভিটিস করে অ্যান্ড ডিপার্টমেন্ট ওয়াইজ এক্সাম্পল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট খান তো বহুত কোহিমা ডিমাপুর তান মোবাইল টেস্টিং ইউনিট তান কিনিছে সো এই লাদু কি আছে বলে তান একটা ইকো ভেন দেহে তান ইনস্ট্রুমেন্ট সব ফালি দিছে তো সব ফালি কিনে তান দে ক্যান গো এনিওয়ে টু টেস্ট দ্য ভেহিকল পলিউশন টেস্ট করলে তান এই ফেসিলিটি দিছে বহুত ফর কোহিমা ডিমাপুর সিটি মিলে ট্রি প্লান্টেশন ইজ অলসো এই ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে বিকজ এয়ার পলিউশন আপনি জানে আছে গাছ কি হালিব ইটস গোয়িং টু হেল্প আস মিটিগেট দ্য এয়ার পলিউশন আর এটার ওপরে ম্যান টেম্পারেচার খান বি হেল্প করবলে আছে প্লান্টেশন বি বেশি করে আছে উই হ্যাভ ডান স্টাডি অন জুম কাল্টিভেশন অলসো লাস্ট ইয়ার সো উই হ্যাভ টেকেন আপ টু ভিলেজেস ইন নাগাল্যান্ড one in Perin district and one in Wuhan district. The report is still on the process. But we have done a study on the Jum cultivation on the impact of air quality. So this was something I would say like one of the first in the state also. Air pollution, as you all know, we don't have any boundary. Now, what I'm doing, my next neighbor is also getting affected by it. It's not the same thing. Now we are talking about climate change. Climate change, where I say for carbon emission, example, some countries is doing good, for the other countries which is not. Nah? Even in the case of air pollution now, maybe Jum cultivation going so definitely that the smoke which is generating in that area there, it's going to travel in the distance. It's going to affect the environment nearby and the surrounding areas also. To write that hawa pollution, khali industry ra hoy inaga no hoy ma moila jola ra hobo ma naga balra waste management no kore ra hobo, cutting down the trees is also air pollution it be generate kore se. So it is now everything is correlated in Nagaland. One of the major causes is unpaved road mahana rasta bal na ra kitia gari khan ply kro, lots of dust are being generated. And another factor is burning of waste. We Nagas love to burn our waste, irrespective of whether we are burning our leaves, into garden na hobi, everything mixed kornema and July there. So ultimately, do we affect grass? When we talk about burning of waste, it's a complex waste. So man kitia plastic, paper, so mela yena jolabo, it's very hazardous arito, because itu air ge affect kubo, arito lapor man health ki bi bishi affect kore. So itu burning of waste is also another thing, or even vehicular emission also. Among the northeastern states, I've seen a report where it's mentioned that Nagaland is the highest among the northeast. That's it. So even vehicular emission is also one of the major factor. And industrial, because now we don't have big industries, we have small scale industries. But in spite of that, what is happening is we don't have area classification. Naiman, residential area, commercial area, ina alak na thakabo. Residential area we thakabo, ekta industry thakabo. Next day, all residential areas. So conflict of the residential and commercial area. So because of that, it will be small industries operate, but all these things are, it's also one factor. Definitely over exploitation of everything. We are cutting down all the trees also, waste jola thaga, itohan sob ina kuri thaga. But it's ultimately it's ekman dangor no, it's slowly, you know. Because as you all know, a small drop of water make a mighty ocean, is na the actions which we do, kinya impact kurasi, aste state to raha or more impact to thagi jawol lazi.
0: Noise pollution is far more than just an annoyance. It's a serious environmental health hazard with a wide range of detrimental effects on human well-being, the natural world, and our collective quality of life.
1: With respect to noise, we monitor during the Diwali, pre-Diwali or post-Diwali, man monitor kore. To monitor kore in data kina like to say, man bishi mano to kwaisna. We are less border distance, but this is also something man very important as it. Noise speak wise, na depending upon the area, noise laga thake. The prescribed authority itula complaint kan kule in the rule that diene thake, to deputy commissioner ase itula.
0: Solid waste mismanagement is a critical environmental and public health issue with far-reaching consequences.
1: Man itya 39 ULBs Nagaland ase, so ULBs kan man report submit kure. Arena kore man itu compile kure ne. Man Central Pollution Control Board, Ministry of Environment, Forest and Climate Change ki diwo. Our state government give them man. Solid waste management rules, it will be question, it's a very important topic. Nagaland Pollution Control Board, we are not implementing agency, man regulatory as man. We just wanted to know waste to kinaga as a going man, Dimapur Municipal Council jurisdiction the man, waste management study for 6 months. Waste to kiman as a egg the kiman generate to study kuche, or waste to kick type of waste as a to be study kuche man. To 6 months, kuraide man tan hodai kiman waste olai to kal itu laga sob way bridge te jai ni tohan kuriye. Aro itu lapore man different areas, Dimapur kuma the residential areas, kuma commercial areas. Itu la waste kan anigine Dimapur dumping site te anigine man waste toro alak kuriye. So itu alak kuraide sob hatra kuriye manually segregates kuriye. Example like plastic waste kiman ase, paper kan kiman ase, sob alak alak waste kan alak alak kuriye. Kiman waste to 1000 kg de kiki waste ase itu kuraide man inaga kuriye. I would say like not a pleasant thing because waste to question someone we you know waste to be pelabishin nijala waste we cholum no hole be it was something to sensitize the general public also that na man waste to man bala manage no kole ki hoy to jani budi mun hora. So we did a study Dimapur Municipal Council there itula pore we did a study on during the Hornbill Festival 2023. So this was also we did to sensitize the general public because man Hornbill Festival is one of the biggest festival in Nagaland. But we have never done any study on waste management. 2023 man kite to study kurise for 10 days study koyan de man to waste per day kiman generate kore aro ki ki type of waste generate kore to han sob study kurise 22000 kg of waste to generate kurise during that time. We have advised the state government also that we can minimize the waste because there was some part of the waste where we can just take care of, na? So we have done this study during the Hornbill Festival.
0: In Nagaland, where community bonds are strong, cleanup drives and other initiatives, along with awareness campaigns, can be highly effective with individuals' active participation.
1: See, government also definitely has a role to play. Each and every department has a role to play. But one of the most

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদত দি আছে বিপি লাগা কোনবা সবাল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি
1: এন টি ই পি বার দিয়েছে।

0: মেনেজার্স কানবা একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বানাই কিনে কাউন্টার টেরোরিজম উপর কাম করে বলে মঞ্জুর বানাইছে। একই সময় দিয়ে স্লোভাকিয়াপরা এটলাকা সবচেয়ে উচ্চা সিভিলিয়ান অনার দি অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস টু প্রধানমন্ত্রী মোদীর লগতে দিয়েছে। ইউনো মিনিষ্ট্রি ফর ট্রান্সপোর্ট এন্ড হাইওয়েজ নীতিন কাটকারীবা জানাই দিছে কিতাইবা নাগাল্যান্ডে আহিয়া 15 দিন বা 20 দিন ভিতর দিয়ে আহি কিনা একটা স্পেশাল প্যাকেজ খোলাই দিব আর স্টেট লগত জড়িয়া রখাই থাকে ইস্যুস কান চাই যাব আছে। শ্রী কাটকারীবা নর্থ ইস্ট ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার সামিট আর এক্সিবিশন 2026 শিলং দিয়ে যাকালি বিশ্বাস জানাই দিয়ে কিনা তার ডাঙর রাস্তা কানেক্টিভিটি প্রজেক্ট লাগা 50,000 কোটি টাকা নিচিনা তো নর্থ ইস্ট দি শিলচর শিলং আর শিলং গুয়াহাটি করিডোর মিলাই কিনা দিবলি জানাইছে। তারপর কৈছে কি ইনফ্রাস্ট্রাকচার উন্নতিপরা রিজন লগে গ্রোথ ইঞ্জিন হিসাবে কাম করিব আর খোলার সাফার লগতে প্রজেক্টস কান সময় মিলাই দিয়া হিসাবে বানাবলি দরকার জানাইছে।
1: Yep, financial audit is very important. The performance audit is more important than financial audit. Transparency honi chahiye, corruption free system honi chahiye, time bound decision making process honi chahiye, teamwork hona chahiye, fast hona chahiye. So we need the administrative system transparent, time bound, result oriented and corruption free.
0: প্রোগ্রামটো মেঘালয় চিফ মিনিষ্টার কনরাদ কি সাংবা নাগাল্যান্ড চিফ মিনিষ্টার নিপিউরিও আর ডেপুটি চিফ মিনিষ্টার টি আর জেলিয়াং দুসর ডর মানু খানবা যোগ লয়েছে। পাশতে একটা আলাগ ইভেন্ট শিলং দে ইউনো মিনিষ্টার বা দেশ কারণে 6টা ন্যাশনাল হাইওয়ে প্রজেক্টস লাগা ফাউন্ডেশন পাথর বহাই দিয়ে কিনা ডেডিকেট করে দিছে। যোন লাগা পুরা ইনভেস্টমেন্ট 3,214 কোটি টাকা থাকি আছে। নাগাল্যান্ডে 3টা মিউনিসিপাল ওয়ার্ডস ডে বাই ইলেকশনস কারণে পোলিং ডো আজি রাখি আছে। পোল চা ওয়ার্ডস কান্ডু আছে ওয়ার্ড 11 ছাড়া চমুকুটিমা টাউন কাউন্সিল, ওয়ার্ড 8 চমাং বি ওখা টাউন কাউন্সিল আর ওয়ার্ড 9 সাম্বা খোকি আটুইজে টাউন কাউন্সিল খান আছে। চমুকুটিমা আর ওখা দিয়ে পাই পোলস তো এনপিএফ আর পিজেপি মাজেদি রাখি আছে। এনপিএফ পর একটা ক্যান্ডিডেট আটুইজে ওয়ার্ড কারণে ভি রাখি আছে। ভোটস গিন্দি করে দু জুন 19 রাখি কেনা রিজাল্টস কান ইটু একই দিন জানাই দিবলে আছে। মিনিষ্ট্রি ফর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট জেকব জেমমিপ্রা যাকালে জল জীবন মিশন আর স্বচ্ছ ভারত মিশন লাগা ইমপ্লিমেন্টেশন তো একটা ডিপার্টমেন্ট অফিসিয়ালস দিয়ে সব ডিভিশনস লাগা মিশন ডাইরেক্টর আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার্স লগতে রাখিয়া সময় রিভিউ করেছে। মিনিষ্ট্রি বা অফিসিয়ালস লগতে গ্রাসরুটস লেভেল দিয়ে পাবলিক সার্ভিসেস নারুকি কেনা পৌঁছাই দিয়ার কারণে মন খুশি জানাইছে আর তাই খান লাগা কামরা স্টেট লাগা সব জায়গা দিয়ে ইজ অব লিভিং পড়াই দিয়া দিবি মাদাত দিয়াছে কয়েছে। আর নাগাল্যান্ড হায়ার এডুকেশন মিনিষ্টার টিমচেন ইমনা আলংবা কৈছে কি ডিজিটাল কানেক্টিভিটি বা গভর্নেন্স আর পাবলিক আউটরিচ তো দেশপুর আদি বদলাভ করে দিছে। দুদিন রাখিয়া D3 ডিজিটাল ডেমোক্রেসি ডায়লগ ত্রিবেণী প্রোগ্রাম লাগা শেষ হওয়া সেশন লগ্নদ দিয়ে যাকালি কথা করে তারপর কৈছে কি ডিজিটাল রেভলিউশন পর জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার্স হাতাই কিনা সবচেয়ে দূর বস্তি খান নাগাল্যান্ড মিয়ানমার সীমানা দিয়ে থাকিয়া খানবরা ভি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর উত্তরপ্রদেশ চিফ মিনিষ্টার যোগী আদিত্যনাথ খান জানি থাকি আছে। শ্রী আলংবা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার্স লগতে পজিটিভ কন্টেন্ট বানাবলে অনুরোধ করেছে। মিনিষ্ট্রী বা কৈছে কি নাগাল্যান্ড বা 2014 পাশত ইনফ্রাস্ট্রাকচার উন্নতি বেশি থাকি যায় কিনা সবচেয়ে বেশি রাস্তা বানাই দিয়া হয় কিনা 16,000 কোটি টাকা নিচিনা 18 ন্যাশনাল হাইওয়ে প্রজেক্টস কারণে স্টেটে খরচা করেছে কয়েছে। আর এটলকত আজি ফুজুর লাগা খবর ইমানটি শেষ করে আছি। শুনি থাকিবি সামসাদবাসী দাস মিনিটি নাগামিজ খবর আনি দিবলে আছে।

0: সব সরকার হেলথ সেন্টার বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব দিয়ে আছে বিপি লাগা কোনবা সবাল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি
1: জানকারী এন টি ই পি বার দিয়েছে।

ৱ' মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ, আপুনি এখন ছবি শুনি কিনে এনজয় কৰি থাকিব বুলি মই পূৰা উমেদ কৰি আছে। একটা এন্থম অফ ৰিজিলিয়েন্স এণ্ড ডিটাৰমিনেশ্যন ৰিফ্লেক্টিং দ্য স্পিৰিট অফ অভাৰকামিং চেলেঞ্জেছ। মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ, আমি এখন ছবি জানি আছে, এভৰি ৱৰ্কাৰ্ছ নো দেট ছাকচেছ কামছ অনলি থ্ৰু পাৰ্চিষ্টেঞ্চ, ৱেডাৰ অন এ কনষ্ট্ৰাকশ্যন ছাইট, ইন এ ৱৰ্কশ্বপ অৰ ইন দ্য ফিল্ডছ। ডিটাৰমিনেশ্যন ইজ হোৱাট কিপছ পিপল মুভিং ফৰৱাৰ্ড। হিয়াৰ ইজ আমি কানি এইটো গীত শুনি কিনা আপুনি ছবি এনজয় কৰি থাকিব বুলি মই পূৰা উমেদ কৰি আছে। আৰু হিয়াৰ ইজ দ্য নেক্সট ছং কামিং আপ, লক্ষ্য ফিল্মৰ আমি খান শুনি হ'ব। আগতে আমি খান সিদ্ধাৰ্থ মহাদেৱান লগা আৱাজটো শুনি থাকিছে, আৰু সিদ্ধাৰ্থ মহাদেৱানটো হ'লে শংকৰ মহাদেৱান লগা বাচ্চা থাকি আছে, আৰু এতিয়া তাই লগা বাবা লগা আৱাজতে আমি খান গীত শুনি হ'ব। হাউ নাইচ এণ্ড ৱাণ্ডাৰফুল ইট ইজ টু লিচন টু বোথ ছান এণ্ড ফাদাৰ, মানে তাই দুজন বি একটা ভাল সিঙ্গার গান থাকি আছে। তো আমি খান সবই শুনি হব লক্ষ্যে ফিল্ম রায় সঙ্গ মহাদেবান অবস্থায়। মিউজিক দিছে সঙ্গার ঈশান আর লয়, লিরিক্স জেফি ডাক্তার। অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, অ্যাজ উই লিসন টু দিস সং, লেট আস রিমেম্বার দ্যাট বিহাইন্ড এভরি অ্যাচিভমেন্ট দেয়ার ইজ এ কোল। ওয়ার্কার্স অ্যাক্রস দ্য কান্ট্রি স্ট্রাইভ এভরি ডে টু প্রোভাইড ফর দেয়ার ফ্যামিলিস অ্যান্ড বিল্ড আ বেটার ফিউচার। Their dedication deserves our deepest respect. Honikina enjoy karbi. As we listen to this song, let us pay our deepest respect to the workforce.

আমি খান লাগে লিসনার দুর্গে নাকান পুরি আর ফ্যামিলি মেম্বার্স কান্দুয়া মধ্য প্রদেশ পর কানা হনি কিনা ইন্ডিয়া ক্রাইস কোন লিখি দিয়েছে তাকে লাগান নাম আছে দুর্গে নাকান পুরি রেডিশম নাগান পুরি বন্দনা ভাবনা বিন্দু কুলু কুসুমবাই বাবু দিব্যাঞ্জ সুরজ কুমার ডাকসে সুরজ ভর্মা ঋষভ খানাক ভাবনা ভর্মা প্রেমলাল ভর্মা নিকেশ ধর্মেন্দ্র আর মমতা পাই ভর্মা আর ইয়াতে সপাজ রেঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ মধ্য প্রদেশ পাবি কানা শুনি কিনা ইন্ডিয়া ক্রাইস কোনা লিখি দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আর ইয়াতে একজন বা গুড মর্নিং কুহিমা কুহিনা লিখিনা ফটাই দিয়েছে তাই লেখার নাম আর তাই কুটিবা লিখে আছে জায়গা লেখার নাম তো লিখি দিয়ে নাই অলিবি এনিওয়ে গুড মর্নিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন টু আস আর নেক্সট টাইম যে অলিবি আপনি লেখা ভাল নাম আর আপনি কুটিবা লিখি আছে জায়গা লেখার নাম লিখি কিনা ফটাই দিলে বেশি খুশি হব আর মাই ডিয়ার ফ্রেন্ডস এটা কোন টিউন ইন করে কিনা আছে আপনি সবই আকাশবাণী কুহিমা এফ এম ট্রগবান ওয়ান জিরো থ্রি মেগাহার্স টিউন ইন করে কিনা আছে আপনি খান লাগা হোস্ট আর দোস্ত আর জিতম জনগদে একটা রুমানি গীত ইয়াতে আনি দিয়েছে অ্যান্ড দিস প্লে লিস্ট ইজ ডেডিকেটেড টু আর ফ্রেন্ডস হু ওয়ার্ক টাইলেসলি রেইন অর সানশাইন তাই কান দে গিভ অন ওয়ার্কিং ডুইং দ্য ওয়ার্ক হুইচ গিভস আমি খান লাগা সোসাইটিকে আগে পারি কিনা লই যাই থাকি আছে তো মাই ডিয়ার ফ্রেন্ডস ইটো উপরে আপনি খান বি কিবা একটা মেসেজ আমি খান লগতে শেয়ার করব মন আছে বলে মানে সাথী পাই খান লগতে শেয়ার করব মন আছে বলে মন দিয়ে থাকা একটা মন ভাবনা শেয়ার করব মন আছে বলে আপনি খান সবই লিখি না পাতাই দিব পারিব ফোন নম্বর আছে 9436805333 আর একবার ফোন নম্বর কই দিয়েছে 9436805333 তাতে আপনি কানি এফ এম স্পেস এফ টাইপ করে কিনা আপনি লাগা মেসেজ লিখি কিনা পাতাই দিবি তো মাই ডিয়ার ফ্রেন্ডস মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক আমি কানি আমি খালা ওয়ার্ক ফোর্স কান গেহে ডেডিকেট করে কিনা একটু গীত শুনি আছে অ্যান্ড জাস্ট লাইক দিস সং দ্য ওয়ার্ক ফোর্স কিপস দ্য হুইলস অফ আর নেশন টার্নিং ড্রাইভার্স ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ডেলিভারি পার্সোনাল অ্যান্ড দ্য কাউন্টলেস আদার্স ইনশিওর that life keeps moving smoothly hunikita enjoy korbi yate swades film ra udit narayan hariharan aro kailash kher obaste music dise ar rahman lyrics javed akhtar

খালনা ওপরে হুতিয়ে যে তাই আমি জলদি জয়েন করব আর ইয়াতে আমি খালনাকা লিসনার সুর রেডিও লিসনার্স গ্রুপ ক্রাম জসবাদী রবি খানা শুনে কিনা এনজয় করে আসবেন লিখি দিয়েছে জয় মাতা দি রেডিও লিসনার্স গ্রুপ ইটু বি ক্রাম জসবাদী পর খানা শুনে কিনা এনজয় করে আসবেন লিখি দিয়েছে দুর্গেশপুর কৈলাশ খেয়র ওপরে কোনবা জানানি ইয়াতে লিখি না পতাই দিয়েছে আর তাই কয়েছে বর্ন জুলাই 1973 ইজ এন ইন্ডিয়ান প্লে ব্যাক সিঙ্গার লাইভ পারফর্মার অ্যান্ড কম্পোজার হিজ মিউজিক প্ল্যানস ইন্ডিয়ান ফোক অ্যান্ড সুফি ট্রেডিশনস উইথ পপ রক অ্যান্ড স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্স কিনা তাই লিখি না পতাই দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট জানকারি দুর্গেশজি আর হয় অল্প দিন কারণে এস এম এস কাম না করে কিনা থাকি ইতিয়া করে আছে আপনি খানরা কানেক্টেড ফিল করে আছে আর খুশি পাই আছে পুকা চান্দ্রা আমি খালনাগ রেগুলার লিসনার সুনীতা পাশুমাতিরবি কানা শুনি কিনা এনজয় করে আছে ডিউটি করে কিনা কই কিনা লিখি দিয়েছে থ্যাংক ইউ সো মাচ সুনীতা পাশুমাতিরি গুড মর্নিং আর আপকা দিন বিশুভ হো আর শুনি কিনা এনজয় করে থাকবে প্রোগ্রাম খতম নহা তাক তো মাই ডিয়ার ফ্রেন্ডস মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক আমি খান সব মিলি কিনা শুনি আব মিতুয়া লাগান ফিল্মরা শুকবিন্দর সিং আলকা ইয়াগনিক আর উদিত নারায়ণ আওয়াজতে My dear friends, one of the greatest strengths of workers is teamwork. Every successful project, building roads, and industry is the result of people working together towards a common goal. Honikina enjoy group mitwa film bra lagan film bra mitwa

0: FM 드래곤밴 News, Music and Entertainment FM 103 Megahertz.
1: Itu Akashvani Kohima FM Trakuban 110 Megahertz. Homoy 11 baje hwaloge Kohima Town laga traffic update eneka anidiyase. Monkhola apra loikina PHQ Junction eta northbound te moderate traffic dikhai ase. কিন্তু সাউথ বাউণ্ডে হইলে হালকা ট্রাফিক আছে দুসরা রাস্তা হইলে অল্ড মিনিষ্টার সিলপরা লই কিনা জেল কলোনি পিএইচকিউ জংশন পরা লই কিনা মেজর জংশন ইটিয়া নর্থ বাউণ্ডে মডারেট ট্রাফিক আছে সাউথ বাউণ্ড হইলে হালকা ট্রাফিক আছে দুসরা রাস্তা যদি লব কইলে প্যারামেডিক্যাল টি মডেল পর আইজি নহলে বা লেডিস মাইল রোড টিসিপি গেট পরা লই কিনা রাজু পয়েন্ট ইটিয়া নর্থ বাউণ্ডে মডারেট ট্রাফিক আছে আকু সাউথ বাউণ্ড হইলে হালকা ট্রাফিক আছে দুসরা রাস্তা হইলে বক্স কাটিং এন এইচ এ কে পরা সেন্সাস পয়েন্ট নহলে বা ফুলবাড়ী খচিজে গ্রাউন্ড পরা লই কিনা রাজু পয়েন্ট পরা লই কিনা সেন্সাস পয়েন্ট ইটিয়া নর্থ বাউণ্ডে লাইট ট্রাফিক মানে হালকা আছে সাউথ বাউণ্ড হইলে মডারেট ট্রাফিক আছে দুসরা রাস্তা হইলে সেন্সাস পয়েন্ট টু এন এইচ এ কে হাই স্কুল জংশন পরা লই কিনা সেন্সাস পয়েন্ট ইটিয়া কারণে নর্থ সাউথ দুইটা বি হালকা আছে আর এন এইচ এ কে জংশন পরা লই কিনা সেন্সাস পয়েন্টে বি নর্থ সাউথ দুইটা বি হালকা ট্রাফিক আছে এইটা থাকি সে সময় 11 বাজে লাগা ট্রাফিক আপডেট হনে থাকিবি 11 বাজে আধা হওয়ালে লই কিনা আহিব আপনার খান লাগা ট্রাফিক আপডেট ইটিয়া নিউজ হেডলাইন্স Union Minister Nitin Gadkari highlights infrastructure development as the growth engine of Northeast region, stresses need for transparent and time-bound execution of projects. Chief Minister Nipurio urges citizens to actively participate in Census 2027 self-enumeration process, which begins today. By election for Ward A, Sumang B in Wokha underway in two designated polling stations. Two candidates are fielded by BJP and NPF contesting election. Assam's cultural heritage and traditional products gain global recognition, with four unique products awarded Geographical Indication or GI tags. These are Bha Silpa, Assamese bamboo craft, Karbi Anglong handloom, Bihu paper, and Deori handloom products. Union Home Secretary Govind Mohan chairs high-level review meeting on security and logistical preparedness for the NEET UG 2026 re-examination. Union Public Commission Service declares result of Civil Services Preliminary Examination for this year. Candidates can download prelim results on official website upsc.gov.in. Prime Minister Narendra Modi to arrive in Ivan, France today on a two-day visit to participate in the G7 summit. Special investigation team constituted to probe allegations of misappropriation of donations and valuables at the Ram Temple in Ayodhya begins investigation. In Andhra Pradesh, Chief Minister

0: FM 103 megahertz.
1: Hello, good morning once again, my dear friends, my lovely and awesome listeners. Apnigan sobbi agashwani koi my FM truck bande welcome kori ase aro apnigan sobbi huni ase 103 megahertz te agashwani koi ma FM truck bande আপনি খানলাগা হোস্ট আর দোস্ত আরজিত তমজিন লগতে আর মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি কান সবকে প্রোগ্রাম দে স্বাগত করে আছে লাইভ ফোন ইন প্রোগ্রাম আপনি কান সববি জানি থাকা আর রুখি থাকা লাগে তা প্রোগ্রাম থাকি আছে আর ফর দ্য নেক্সট ওয়ান আওয়ার বড় বাজার থাক আপনি কান সবকে এটি প্রোগ্রাম দেখি চালু বলে কারণে আপনি কান সবকে ইনভাইট করে আছে আপনি খান ঘরে থাকি আছে কাম করিয়া চাকারে থাকি আছে নলিবি আপনি খান একটা জার্নি দি যাই আছে নলিবি ট্রাফিক জার্নি থাকি আছে আপনি খান কুট কুটে থাকিলে আপনি খান সববি আপনি খান লগতে হিসাল হবি আর ইয়াতে একটা মিউজিক্যাল সেলিব্রেশন আপনি খান সববি লই কিনা যা হব আপনি খান সববি জানি আছে ফোন নম্বর আছে 0370-2243036 আর একবার ফোন নম্বর কই দিয়েছে 0370-2243036 তাতে আপনি কানে ডায়াল করবি আর আপনি কান ভাল লাগিয়া গীত কান আমি খান লগতে মাঙি কিনা আমি খান প্লে করে দিয়া হব আর মাই ডিয়ার ফ্রেন্ডস মই সদায় কোৱা নিচিনা এইটো ফিল্ম লগা গীত নহলে এইটো কৈ কিনা একটা অপশ্যন ভাবি থাকিব কাৰণে বুলি কৈ দিয়েছে কেতিয়াবা নহ'লে আপুনি কান চব মাঙিয়া লগা ফিল্ম কান আমি খান লগা মিউজিক পাইকটো নাথাকে ধৰণে আপুনি কান চবি এইটোৰ ওপৰে ভাৱনা কৰি কিনা কল কৰিব কাৰণে কৈ দিয়েছে তো মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ উইল টেক এ শ্বৰ্ট কমাৰ্চিয়েল ব্ৰেক আফটাৰ দেট উই উইল বি ৰাইট বেক উইথ ইয়াৰ কলছ

0: Well, my dear friends, let me come over the next caller. Takiese. Hello.
1: Hello.
0: Hello. Who is calling?
1: Hello, sir. Namaskar.
0: Namaskar. Bimal Bhushan.
1: Yes, sir. I am Bimal Bhushan. Bimal Bhushan. Bimal Bhushan.
0: Okay, Bimal Basumatri, program is Swagat Kuriyase, Aru Kobo, Aji Kiniga Mane Din Jayase.
1: Yes, sir, Aji, Alam Gurum Hase,
0: Korum Hose,
1: Aji Sugar, Alam Dawla Hose, Hemaka Hose.
0: Acha, Aru Abnihan Kitibari, Mane Aji Abunilaka Kam Kiniga Tagese, Aji Laka Silai.
1: Hey, sir, Aji, Katarta, I think we have Gurate Business with that high base, become Nagabo.
0: Acha. ঠিক আছে তো আজি লাগা অর্ডার কোনবা আছে নাকি আজি খতম করে বলি লাগা
1: না আমি তো কিছুতে ধান তো লগা নাই স্যার আজি পানি তো লাগ পানি না কে হয়ে আছে পানি কমতি হয়ে আছে
0: আচ্ছা আজি তো মানে খিটি খিটি কামই করে বলি আছে
1: হ্যাঁ স্যার খিটি কাম তো আছে কিন্তু বারিশ নাই না পানি পথরে নাই থাকি স্যার
0: আচ্ছা ঠিক আছে
1: বারিশ হলে হবো
0: আচ্ছা ঠিক আছে আর আজি কোন গীত শুনিব মন যায় আছে কব
1: আজি স্যার মোক গান ফিল্ম জিও মারেঙ্গে এই গান গানকে বজা দিব
0: ফিল্ম লাগা নাম তো কব
1: জান জান
0: রাম
1: জান জান
0: জান
1: জি জি জান ফিল্ম মুভি
0: আচ্ছা জান ইয়াতে জান ফিল্ম মই লাগা হা জান ব্রা জানো মেরি জান খালি একটা গীত থাকি আছে আচ্ছা আলকা ইয়াগনিক আর মানহার উথাস লাগে না আচ্ছা ঠিক আছে লব
1: আমার অমল বসুমন্ত্রী আছে ফলকন মন্ডা আছে রমেশ পাত্র আছে রবীন্দ্র এমপি অঞ্জলি বসুমতারী সুনীতা বসুমতারী রাকেশ বরমবীর পুরম ব্রহ্মা গোলদি ভগবান সিং শিব লোহার আরে আমার আছে চন্দ্রকান্ত কাউ দিলীপ গগৈ অজিত কুমার শর্মা আর ইমরান খান ইস্তাদের নাম লো সব
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ঠিক আছে খোটা পাতেছি ভাল লাগেছে এতিয়া শুনিব দে আপনি রিকোয়েস্ট গীত ওকে ইউ ওয়েলকাম বাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি খান লাগে লিসনার আমাল বসুমাতরি থাকিছে ধিমাজি আসামরা আর দে রিকোয়েস্ট করে লাগা গীত আমি খান শুনি হব জান ফিল্মরা আলকা ইয়াগনিক আর মনহার উথাস লাগা বাস্তে আর তাই নাম লওয়া সবকে ডিটিলেট করে দিয়েছে

0: Well, my dear friends, আমি এখানে আমাদের নেক্সট কলার থাকি আছে। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, হু ইজ অন দ্য লাইন?
1: নমস্কার তন্ময় স্যার।
0: নমস্কার, বাইখন মুন্দা প্রকাম স্বাগত করে আছে। খবর ভাল আছে? আপনি খবর কিনে আছে? ঠিক আছে, আজি কব কোন গীত শুনিব মন যায় আছে, কোন ফিল্ম রা ফিল্ম লাগা নাম কব।
1: ধরখন
0: মে তুম আছে, আচ্ছা আর কোন কোন নাম লব মন আছে? নাম লব
1: আপনি
0: ডিসাইড করবি
1: নহয়
0: ঠিক আছে, পাইখন বন্ধ কথা পাতিছে, ভাল লাগিছে, ভাল ভাল কাম কৰিবি আৰু শুনি কিনা এনজয় কৰিবি দেই।
1: ওকে
0: বাই বাই।
1: ওকে থ্যাংক ইউ।
0: বাইখন মুন্দা আমি খান লাগা রেগুলার লিসনার থাকি আছে, চারাই দিও সোনারি আসামরা শুনে কিনা এনজয় করবি, তাই রিকুয়েস্ট করা লাগা গীত আর এই লাস্ট করে দিয়া হব। আর মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি খান কোন কোন খল গ্রুস আপনি খান সবকে বেশি খুশি পা জানাই দিয়েছে, আর খল নালাকিয়া মানুষ কোন কোন থাকি আছে আপনি খান যি হলবি নেক্সট টাইম ট্রাই করবি, আর আপনি খান সব লগতে কথা পাতবলে লুকিং ফরওয়ার্ড ফর দ্যাট। তো শুনে কিনা এনজয় করবি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গ্রেট আওয়ার্স অ্যাহেড। 12 বাজে আঠাতে FM নিউজ হেডলাইন্স আনি দিয়া হবে, 2 বাজে আরবি একটা প্লে।

Diase, swine fever, ge amakan hawk flu, big flu, inikabi matibule pariase. Itu bimari dohile type A influenza virus ituba loigina lagalagi huitaka bimari do ase. Aro itu bimari do besipa gauri pacha chutu etukanke lakitake aro itu bimari ba lakilele pachibu naparigina amakanke noxendo punchaiti take. Amakan murgi naholiba dosura jiria bilak balitaka idukan brabi itu bimari do olai take aro gahuri inigade itu bimari do lagalagi huitaka inigabi lokpai ahe balitaka gahuri iniga sob de lagalagi hua bimari ekta ase itu bimari para gahurige 100% tok tibi mori juado lokpai aro amar economy debi inika noksinde pungchai di gahurige kenika bara lagalagi hoi thake koile bimar bara pungchigina thaka gahuri mota kuntuke por mati thake etu laga khun parabi lagalagi hobo pari jai shikari manohar laga hadir sapana hua inika barabi swine fever lagalagi hoi thake chuka bara ula thana aro bimar bara lagigina thaka mongsu khan aro gauri gaude puhitaka puka kuntu tik inika kuitake itu parabi bimarge lagalagi huitake gauri jontu bilakke lui pirai taka gari drug aro hadir saman bilak litera hua parabi swine fever bimari ke lagalagi hobo pare virus ge gaude lagalagi hua pasut 4 bra luigina 19 days inika din homoide virus para pungchi jua gahuri ke kunuba clinical signs amakan bara tikipa hobo pohila de acute signs inika kui thake itude hoile tar gaudo bisi bukhar hua inika hobo aro thana mithara nakhabo itu appetite harai lobo aro depressions hobo aro to tar laga gau jamara de lal rang aro kan aro theng aro pet inika khan fine itu lal rang jamara du tikipa hobo aro do gauri pacha bukhigina thaka idukhan ge hole abortions bi hobule inikabi hui jai aro vomiting hua tikipa hobo aro gauri suku phulia na hole ba suku pani jama kuri lua idukhan signs to amakan ba tikipa hobo aro do nak pra pani ula nasal discharge aro petcha aro 6 pra luigina 13 days Naholeba 20 days tok te hole itu kahuri to pachibuna parigina mori jua inika itu swine fever bimari laga acute signs and symptoms to thaki jai ahigina gahuri muria mortality rate to be amakan bra 100% de pungchi jua inika to be amakan bra sign to dikhiba hobo aku sub acute signs itu de hole itia acute signs kwa bra komti signs to amakan ba dikhiba hobo aro mortality rates to 30 ba luigina 70% in a dog de gauri muri jua itukan tu amakan bra chakati dikhiba hobo chronic form itukan signs de hole dar laga gau ojon komti hui jabo aro bukhar hobo aro sas lobo na paria bimari respiratory bimari kan hobo aro gau jamara de ulcers kan ola aro arthritis itukan tu amakan ba dikhiba hobo To kinika parahe itu swine bimari rukhabo pare itu amakan bra sai luile strict biosecurity measures kan amakan bra itu gahuri palya farms de cholabule lage aro fencing sob jagade digena itu wild boar bra tur gurigina rakhibule lage itu swine bimari para pungchigina thaka gahuri logot dosura gahuri ge na rakhibule lage gahuri farm de sapa sapi tarika hygiene jolabule lagi ase aro ini bara staffs naholeba visitors kan ge ahibo natibo lage farm de aro farm de julai thaka hadiyar khan equipments kari vehicles kan nature lagai thaka kapra juta khan aro kisim farms de julai daga hadiyar khan soppi sapa rakhibule lage aro disinfectant julai gina disinfect kuri di thakibule lage Nichir kau gibi itu nisna sapa kuri kina thaki boli lagya. Gauri kau de puhi thaka puka kuntu dik inika mate ituke control kuri rakhi bole bisi dorkar ase. Muri jua gauri soppi thik tarika
চলাইগিনা মাটিতে রোপাই দিয়া নাহলে বা চলাই দিবলে লাগে যদি কাউরি আচানক মরি যাওয়া এনেকা হইলে চলতি পড়া আমাখান ভেটেরিনারি হেলথ সেন্টারে পৌঁছি যাব লাগে আর এটাই নহই কিনা কাউরি বিমার নিচিনা খান এটু সাইন্স এন্ড সিমটমস খান তুমি দেখিলে কাউরি গে সাই দিব কারণে ভেটেরিনারি ডক্টর বিচারি বলে লাগে চুকাবরা ওলাই থাকা থানা বিলা খান সাপা নাহইগিনা নাতি বলে লাগে নাহলে বা ঠিক প্রা নাপাকাইগিনা নাতি বলে লাগে আছে আর পারাত্মক এনেকা বিমারি খান ওলা সময়তে হইলে গাহরি খানগে হোটেল বিলা খান বরা খা লওয়া পাচি থাকা এটু খান জামা করিগিনা নাতি বলে লাগে আছে কিলি মানে এনেকা জায়গাতে হইলে মৌস বিলা খান বি ছুঁই থাকে আর এটুতে ভাইরাস তো লাকি কিনা বি থাকি লয় তো আমার খান এনেকা হানি কিনা খা লওয়া খান দিয়া পড়া বি এটু গাহরি খান কি না জানি কিনা এটু সোয়াইন ফিভার বিমারি খান তো লাগি যায় আর এটু নিজেরকে নকশন তো পুঁছাই দিয়ে থাকে গরেন্টাইন এটু বেশি দরকার আছে গাহরি খান যদি এনেকা বিমারি বা লাগি লই কিনা আছে বলে তো গাহরি খান তো পারাত্মক আলাগ করে কিনা পালি বলে দরকার আছে আকো গাহরি পাচা নতুন কিনে কিনা আনি আছে বলে এটু গাহরি পাচা নতুন খান তো হলে 21-30 days এনেকা টক তোলে আলাগ করে কিনাহে তার খানকে দূর করে কিনা পালি থাকিবলে লাগে আর এনেকা গাহরি পাচা নতুন আনিয়াকে যদি এটু ভাইরাল বা পুঁছি কিনা আসনা নাই এটু খান দলে 21-30 days তো তার খানকে সাই থাকি কিনা হে এটু পালি কিনা যাবলে লাগে আছে আর আকিতে কোয়া নিচিনা কি কি হাতিয়ার বিলাক খান আমার খান ছয় গাড়ি বিলাক আর থানা দিয়া বালদিন বিলাক খান আর সাপা করে দিয়া লাগা হাতিয়ার খান এটু খান সব দলে ডিসইনফেক্টেন্ট তো করে থাকিবলে লাগে আছে দোসরা খোটাটি না যাওয়া আগতে পহিলা সব মিলে কিনা জিলিয়াং লাগা লক গীত শুনে লওয়া হবো।

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি।
1: এন টি ই পি বার দিয়েছে।

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি।
1: পহলে কই বিদেশ সে আতা থা তো ওয়াহ কে ইনফ্রাস্ট্রাকচার কা গুণগান করতা রহতা থা, পর আব হামারে আপনে দেশ কে অটল সেতু দেখিয়ে, সুদর্শন সেতু, চিনাব রেল ব্রিজ, বোগিবিল পুল, অটল টানেল দেখিয়ে, পম্বন সমুদ্রী পুল দেখিয়ে, এসা লাগেগা মঞ্জিল ভি পাস হ্যায় আর সফর ভি হ্যায় সুহানা।
2: 21वीं सदी का भारत आधुनिक इंफ्रास्ट्रक्चर के जिस नए युग में प्रवेश कर रहा है वो अभूतपूर्व है, अकल्पनीय है।
1: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।

উনি রেগা সবিল না কি আছে আপনার খালাম মেসেজেস খানা হিয়া শুরু হয়ে যায় আছে তো শুরু করে দিয়ে আছে আপনি পছন্দ গানা এস এম এস রিকুয়েস্ট হিন্দি ফিল্ম এগেজ প্রোগ্রাম আর আজি সামটে সবসে পহিলা মেসেজ লিখি কিনা পাঠাইছে সাক্ষাবা প্রা লিখি কিনা পাঠাইছে খুচ আর তারপর পছন্দ করেছে ইয়ারিয়ান টু ফিল্ম কি গীত গাই আছে ইয়ো ইয়ো হানি সিং আর নেহা কটকার লগা বাস্তে আর তারপর তার লগা কিছু সাথীবিলাককে ডেডিকেট করে কিনা আছে কিলে মানে ইটু গীতটু স্পেশালি তারখানকে ডেডিকেট করে দিয়ে আছে কিলে কইলে তারখান পানি খেতে যান বারি শৈলী কাম করে কিনা আহি আছে এই কারণে তারখানকে স্পেশালি ডেডিকেট করে দিয়ে আছে কই কিনা লিখি কিনা পাঠাইছে তো তারখান নাম আছে বিজনি ভেটসু জ সিজ লুপয়ি নিনু নে নে নিনু আনহে জেছ বিজনি জেছ রাজুলহু ইয়র্বা আর নট ফরগেটিং মিস্টার কুলুসা সিজ তো যদি আপনার খান বি টিউনিন আছে কইলে

প্রোগ্রামটি বারদুসরা গীত কারণে লিখি কিনে পাঠাইছে বালিপাথার পর হানরিকা চিমুংপি আর হানরিকা চিমুংপি পছন্দ করেছে পসন্ত আপনি আপনি ফিল্ম কি গীত গাইছে আশে ভোসলে আর তারপর তারলগা কিছু সাথী বিলাকে ডেডিকেট করে দি কিনে আছে আর তারখানলা নাম আছে যোগেন্দ্র রংপি সোনালী এংটিপি সুনিতা বসুমতারী অঞ্জলি বসুমতারী আমল বসুমতারী বিমল বসুমতারী রমেশ পাত্র শিকারী রংফর ভাইকন মুন্দা সশিনলো রেংমা চুবা খে জমির অভিজিৎ রকোভিলে মেথা আর বীরেন হানসে ওয়েল হানরেখা টিউমুংপি পুরা বিশ্বাস আছে কি আপনার লাগা এফ এম ট্রাইবেন লাগা বহুত বহুত সাথী বিলাক বি টিউন ইন করে গিনা থাকিব আর বেশি খুশি পাই গিনা শুনব কই গিনা পুরা বিশ্বাস করে আছে তো এই গীত তো আপনার খানকে ডেডিকেট করে দিছে হানরেখা টিউমুংপি পুরা শুনিবি আর এনজয় করবি

পসন্দ আপনি আপনি ফিল্ম কি গীত আশা বসলে লগা বাস্তে শুনিলে শুনে থাকা সববিল আপনার সবকে আকু স্বাগত করে আছে আকাশবাণী এফ এম ট্রেক অপন 110 মেগাহার্টজ পুরা আর এটা সময়তে আপনার শুনে আছে আপনি পছন্দ গানা এস এম এস রিকুয়েস্ট হিন্দি ফিল্মি গীত প্রোগ্রামটি তো আমি গানা প্রোগ্রাম আগে লই যাই আছে আর প্রোগ্রামত এইবার দুসরা গীত মান করে আছে কারণ অর্জুন ফিল্মত পর গাই আছে কুমার সানু উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিক আর এই গীত শুনবলে মন হয়ে গিয়ে পছন্দ করেছে বোকা জান পরা প্রিয়া বড়ো তো প্রিয়া বড়ো যদি আপনার ইটালগি বিটিউনে আছে কইলে মানে শুনিবি আপনার পছন্দ করা লা গীত কারণ অর্জুন ফিল্মত

প্রোগ্রামত এইবার দোসরা গীত কারণে লিখি কিনা পাঠাইছে গ্রাম জসওয়াদি মধ্য প্রদেশ সাপাত শ্রিঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ আর তারখান পছন্দ করেছে নিকা ফিল্ম কি গীত গাই আছে সলমা আঘা ওয়েল সাপাত শ্রিঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ আপনার খান পুরা তৈয়ার আছে কইলে মানে শুনিবি আর এনজয় করবি আপনার খান পছন্দ করালা গীত নিকা ফিল্মত গাই আছে সলমা আঘা

উনি থাকা সব বিলাক আপনার খান যান গীত ইত্যালে পছন্দ করিগিনা অনুরোধ করিগিনা মই স্টুডিও পর আপনার খালা পছন্দিতা গীত খান বাজাই আছে মই বি স্টুডিও ভিতর আপনার খালা পছন্দিতা গীত খান শুনি কিনা খুব এনজয় করে আছে এই নিচিনা আপনার খান বি পছন্দ না করিলে বি টিউন ইন করি কিনা আছে কইলে মানে আপনার খান বি ইত্যালে যান গীত বাজাই কিনা আছে আপনার খান বি শুনি কিনা এনজয় করে থাকিব কই না পুরা বিশ্বাস করে আছে শুনি থাকা সববিলাক আমি খালনা প্রোগ্রাম আগেতে লই যাই আছে আর এইবার দুসরা গীত দিয়ে আছে কিশোর কুমার লগা আওয়াজে ইয়ারানা ফ্লেমত আর এই গীত কারণে লিখি কিনা পাঠাইছে ফোর্থ মাইল ডিপু পার চুমুকি ডিমাপরা রকভিলে মেথা আর তারপরা এই গেটটু ডেডিকেট করে দিয়েছে রাজেশ কুমার মন্দিরা ভাইকন মুন্দা হিতেন্দ্র দাস সুনীল ফাংচো আচিং ইমখ্যুং রমেশ পাত্র আখুজ চফি ব্রাদার্স অভিষেক থালি শিকারি রংফর চুবা খে জমির যোগেন্দ্র রংপি রংফর আমাল বসুমতারি সুনিতা বসুমতারি অঞ্জলি বসুমতারি দেবাশিস হাজারিকা বিমল বসুমতারি বীরেন হানসে আর সব আর জে এস খান কইগিনা ডেডিকেট করে দিয়েছে কিন্তু রকভিলে মেথা ইয়ারে না লাগা ফ্লেম নায়া ওলাবি আছে পুরানা বি আছে কিন্তু আপনার গীত লাগা টাইটল না দিয়া নিমিত্তে আর এনি সং লিখা নিমিত্তে পুরানি গীত প্রাহে মই বাজাই দিবলে আছে তো শুনব ছুকার মেরে মানকো গীত মই পুরা বিশ্বাস আছে আপনার বি শুনি কিনা এনজয় করব আর আপনার লাগা সাথী বিলাক আর যান জনকে আপনার ডেডিকেট করে দিয়ে আছে তার খান বি শুনি কিনা এনজয় করব কইনা বিশ্বাস করে আছে তো শুনব ইয়ারানা ফিল্ম কি গীত গাই আছে কিশোর কুমার

প্রোগ্রাম টি এবার দোসরা গীত দিয়ে আছে তুমসে আচ্ছা কন হ্যায় ফিল্ম কি গীত আওয়াজ দিয়ে আছে অলকা ইয়াগনিক আর এইটু গীতটু পছন্দ করে কিনা অনুরোধ করেছে কহিমা প্রা সুথং সুথং আপনার বেশি দেরি রুখিছে কিন্তু এটা সময়তে মই আপনার লাগা গীত বাজাই দিবলে আছে শুনিবি আর এনজয় করিবি

গোলঘাট আসাম পর লিখি কিনে পাঠাইছে রমেশ পাত্র, রুনু পাত্র আর লাকি, আর তার তিনজন পছন্দ করেছে ক্রিস। ফিল্ম কি গেজ গাই আছে সোনু নিগম আর শ্রেয়া ঘোষাল, আর তার ডেডিকেট করে দিয়েছে আমল বসুমতারী, বিমল বসুমতারী, ভাইকন মুন্ডা, শিকারী রংফর, বীরেন হান্সি, যোগেন্দ্র রংপি, দুর্গেশ নাগনপুরি, রকুবিলে মেথা, আর বহুত বহুত এফ এম লাগা সাথীবিল। তো শুনিবি আর এনজয় করবি ক্রিস ফিল্ম কি গেট গাই আছে সোনু নিগম আর শ্রেয়া ঘোষাল।